ներքին սուրի ծրորքի էր ու քո խորդ գրնակը հավքարի աբուրի ու դարյայի եկու դնավ վրա հրդու ալատյանդը, ոզ երեկարն դարբայու կուչ պերանի սուրի է ասադշի է բանի, ռոժա չրշմի, բիսնեհի եկու ծիրմհի, լշջամի պայի տաղտապի ու դը ամադաբունեի պերսգահա կո պարսգահաբան գանադը վնև դեղլետի դիժիքյուն ավենտեյա սուրի է, սավուան ասլան ժվուկո, ուտ պեջակրինակա ուկո, կարգը հինգժիք ուտ պեջակրինակարի են, խուրդ կրինակը հավկարի ապուրի ու ուդարյայի դնավվարա հրդու ալատյան դ لگوری را کندنی و زارتا کارن در وایو کشوران هر دو آلیان مکانیزمین کو اکتیف کردن کای پیوندیم بانگی کو پشتوانیا بازرگانیا او و بریهینین کو پشخستنا کو هرگلین کو دنا برا سازین در یاردیا کو هواشی دیکه او گود بیجا کرنا او جی بینا جی پشتی کن زکرنا کا پایمانا کا دنا برا پارسگاها بانگانا وندیا یا سوریه و بریاریا وکرنا کاجی کو محمد صفوان اسلامدا و سروکی بنگانا فندیا یا چورکی جی فاتح کو کارهانده جی کو تیده جی بریاریا وکرنا کا حسابه کی فرمیش بو بنگانا فندیا یا سوریه لی چورکی جی دیده و لیگل کو حسن کرنا کا کو ماما دالین کو دریایی و بازرگانی کو درابرا هر دو والاتیان ده و هر وحا جی اف جوینا ده چرچوبایا پایتکت کو پیکتنا کا انجاما جوینا ده فرمیده یین کو درابرا هر دو آلین ده تیکش بو تمام کردن که هفکاری تکنیکی دنوا برای بانگانه وندیا سوریه دو بانگانه وندیا ترکیه ده دوباره دریایی دژی بانگی ده. کمپانیان کو فروت که هنگوی سوریه دست به کردن کانویا کو گشتان کو دنوا برای شامی و کو مدانه کوچی. من واری داجی 11 تباخی داجی پیدی که و هر روزانجی سه شمیه.

բեժը սուրից ուրքի է, ժվո կողորդ գրնակը հավքարի աբորի ու դարի է եկ ու դնավ վրա հրդու ալատյանդ է, ոզ երեկարն դրվայու կուսպերան է սուրի է ասադշի է բանի, ռոժը չրշմի, բիսնեհի է կուցիր մհի, լշջամի պայի տաղտապի ու դը ամադաբունեի պեր ռսգահակո պարզգահաբանգանը դվնև դվլետի դժիքյուն ավենտայա սուրի է, սավուան ռսլան ժվուքո, ուտ բեժակրինակա ուքո, կարգը հենգժիք ուտ բեժակրինակարի են, խորդ կրինակը հավկարի ապուրի ու դարյայի لگوری را کند نیو وزارت کارن در فایو کشوران هر دو آلیان مکانیزمین کو اکتیف کردن کای پیوندیم بانگی کو پشتوانی بازرگانی او و برهینین کو پش خستنا کو هرگلین کو دنام برا سازین در یاردیا کو هواشی دکه او گود بیجا کردن افج بیناجی پشتی کن زکرن کا پایمان کا دنام برا بارزگاه بانگان افندیه یا سوریه او بر یاریا وکرن اکاجی کو محمد صفوان اسلام دا او سروکی بنگان افندیه یا چورکی جی فاتح کو کرهان دا جی کو دیده جی بر یاریا وکرن اکا حسابه کی فرمیش بو بنگان افندیه یا سوریه لی ترکیه جی دیده و لیگل کو حسن کرن اکا کو مامادالی انکو دریایی و بازرگانی انکو دران برا هر دو والاتیان دا و هر وحا جی افجوی ند چرچو بایا پایتکت کو پیکتن اکا انجاما جویه دا فرمیده انکو دران برا هر دو آلین دا تی کش کو تمام کردن که هفکاری تکنیکی دنف برای بانگانا وندیا سوریه دو بانگانا وندیا ترکیه ده دواره دریایی دژی بانگی ده یا کمپانی کو فروت که هنگ کویا سوریه دست بکردن کانویا کو گشتان کو دنف برای شامی او کو مدانه کوچی من واری داجی یازدهی تباخی داجی پیدی که و هر روزانجی سه شمیم.

Սուրի Թուրքի եշվու կողորդ գրինակը հավքարի աբուրի ու դարյայի եկու դնավ վրա հրդու ալատյանդը, ոզիրի կարն դրվայու կուչպերան իր Սուրի է ասադշի է բանի, ռոժա չրշմի, բիսնեհի եկու ծիր մհի, լշջամի պայի տաղտապիշուազի ալ کارگاهینجی کوت بچکنن کاریان خود کنن که هفکاری آبوري و اداریایی دنبورا هر دو ولاتیان ده لگوری را کندن وزارت کارن دروای و کشوران هر دو آلیان مکانیزمین کو اکتیف کنن که پیوندیم بانگی کو پشتوانیا بازرگانیا او و برهینین کو پشخستن کو هرگلین کو دنبورا سازین دیاریا کو هواشی دکه او کوت بچکنن. Avjibinaji, pishtikum zekrna ka paymana ka dnav bera parazga ha bankana vandiyya ya Suriye u biryariya vakirina ka jiko Muhammed Safuan Islanda u zaruki bankana vandiyya ya Turkiye ji Fatih Kokarhande jiko dedeji biryariya vakirina ka hesabeki firmi jibu bankana vandiyya ya Suriye ili Turkiye ji dede u legal ku hesan kirna ka ko Mama Daliyen ku deryayi u bazirganiyyi ku dnav bera her du walatiyanda و هر و هاجی، افجینا دچار چوبایا پایتخت کو هیکت نکان جامان جویه ده فرمیده این کودنا برا هر دو آلیان ده، دیکش بو